0: মানে এই বন কিবে চিঠি দিনে কারি কিনা আই কি মিং শিকক থাকা মা কি মমিং ওই না থারি বসিনা
1: থামুই জি তুপলা বকাসিন লোন তুপনা কানা খঙ্গান্দা আচল নাক্তবু
0: মেদা
1: নুং সি জারু পাম জারু আই তগি ওই জানিং লুই নগদমতি খালুদে নুংসি নানাক ইউন লাক ননপকি পাঙ্গল থাউনা শক্তি দুটি লাইজতে পংদক পসুনাম জতে মাসিবো নুংসি বগি হাউনা সারা নাকি মেদা
0: মেদা মেদা আইন নাগপুরি তামোই সেহেংনে নুংসি যাবনি এই তামোই সিনে তাকিবে নাগকে নুংসি মামিয়ে শিবনি

0: আকাশবাণী ইম্ফলগে ইন্ডিয়ান মিউজিক অডিশন বি ফ্রেশ কে অনলাইন এপ্লিকেশন ফর্ম থাজিন বিকিবসিংনা এডমিট কার্ড লৌবিরনবা লাগলিব অগস্ট কি তাং মঙ্গা দিগি তারা নিথুই পাওবগি মানুংদা অফিস আওয়ার মতমদা মিউজিক সেকশন দা লাকপিনবা নিংসিং ইয়ারি
1: মরাইবাক মরমদম নুংসিদব মিয়োইসিং ইরাই লৈরামলয় মিখল মতম লাকপদা আইন ফাই আইখোইনা হেলি গাংন সকনবা লাউনব গাকতনি
2: নিচম প্রজা আইখোই মিয়ামসু লৈবাক সেমগদবা আফব থবক তৌরকদবা ক্যান্ডিডেট পামনাই ফংনব্রা
1: মিচম প্রজা এজেন্টসিং আমাদি ক্যান্ডিডেটসিং দা বেস তৌবা লীলা তরা সন্দুকনবগি আইবসিং দগি স্ক্রিপ্ট কৌচরি
2: এআইআর কোড সোকতবা আমাদি আনৌবা আউন পুরকা স্ক্রিপ স্ক্রুটিনি তৌজরগা অক্টোবর কুন্তরুকতগি থাকা নোমাইজিং তরমকা লীলা সন্দোকচগনি
1: সেপ্টেম্বর কুন্থ্রা ফাওদ পুং সানগদব স্ক্রিপ আকাশবাণী ইম্ফাল দ্রামা সেকশন দোহনবির
3: আকাশবাণী ইম্ফাল হজিক পুফমুক পুদনলাকচারি মণিপুরি ফিল্ম ইসাই খুদল আহমদ লোখুচারি ডেড বোডি ফিল্ম প্রকাশ সরাইসম মদা কেনি আনব খোঞ্জেল থাংজম কোরা সৈরেব রাবই কৈসাম চা সৈরাব ইসাই থামিনসী